দেন ধা ধা ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা গেন তাকে ধেনে ধেনা গেন তাকে টেতা খেটে ধেনে ঘেরে নাগে ধেনে গেন ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দেনে দেনা কেনে তিন তা তা কেড়ে নাকে তেনে কেনে তাতি কেনে তারা কেনে তাকে তেনে তেনা কেনে তাকে টেতা খেটে ধেনে ঘেরে নাগে ধেনে গেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দেনে।